আগুন মেঙ্গে প্রবাম তং হামজিফা আগত দেং ইবি বডায়নওয়ানী কীরিত কুরওয়ান কিয়বুং মিয়দু ইবি বডায়নওয়ানী সূরাতুশ শূরা থেরওয়ান আয়তুম ফশায়গেন সূরাতুগে সাআলিস হাওয়ান আয়তুগে নিয়লা।

মিনুং খামগা ওয়া খং খশরি আল্লাহশাই একলাঙ্গে রসুলাং ইমাম বে দেং এ ইমাম খামা মেদু শাক্কু নুকুরা মিহুন্নে আদি এওরেঙ্গে মুদা থাকাই নফস দকুম আল্লাহগে মৌগা জিহাদ কুরি মিহুন্নে এওরেন্নি হামা তেদুরিন্নে

0: আদি তিমান রসকলাঙ্গে উডুং বরকাতরি ফেনে বেসবিমে আদি এইম বগিচা তকাই খান্ডা রক্ষা করবে গুয়ামগে ওট্টারু ফেলুবিমে
1: والنخل باسقات لها طلع نضيد
0: আদি মথিমচ্চং হুরি ইত্তন নুকমে ফাওয়া দিগু কদুর রুত্তবেস ফেলুবিমে

আলোথাখুন্ন রোজ খামগে আদি মারুবেফাওয়া রাসে এ ফেনুন তিমন রসকলাঙ্গে দিরুভীমে খাবল থাকুন নুকুতুম বেসবানী এ ফদাইনে।

আদি এ দুয়াহু কমে নফসে মাহশারু বিমং আন্নহুশি এনা আ একুগা লওয়া গিন্দানে মালা একতকাই হেক্কা কোয়া হালুগে।

স্কুল খুদিং হারকাতে এথুরুং রাজ্য ফাহকল বে পাই নাশা গ্রুপ তো কে সাকাফি হারকাতে কা বড় বড় গ্রুপ তো কে হারকাতে কে মেবানি কুরি গুসফা আমি গেতুরুং মেনে বন্ধু হং হাস কোগিং কাও মে দিফাই বারুং আগে হাস হারকাতে বে সকুরি গুসফা কা ফাক কলা

0: মুনিফুই ফিলওয়াদি মালুমাত কে খজানা মুসানি কোদে এম মে ইতবার কুরবে বাভেরিয়া
1: দেহিরাজ্জে গে আডু
0: ইনহাস হাতরস্তেক 49 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ 89 মেগাহার্টজ এফএম ব্যান্ড

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে হিতুগা কীরিত কুরআন মিমবারে দাসওয়েফা নুয়া মিহেগ্গে মিসালাকি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
2: ಮೀ ದಿವೆಹಿರಾಜ್ಯಗಡು ದಿವೆರಾಜ್ಯಗಡು ಬಾರ್ಗಡಿ ಸೋಳ ಮಿನಿಟ್ ಗಮಿಗೆ ನೆಸ್ತೆನಿ ಮೇದ್ಗೆ ಮೆಂದುರು ನಮಾದ್ವಗುತುಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿದ್ವಾ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

0: আদি মারুগে সাকারায় হাক বুগতুগা আন্না হুটে এই থিবা এয়া ফিলং মুড়ে খামগা বি মারে
1: ওয়ানুফিখা

আদি এ দুয়াহু কমে নাফসে মাহশারু বিমং আন্না হুশি এনা আ একুগা লওয়া গেন্দানে মালা একথা খায় হেক্কা কোয়া হালুগে।

এহিং ইলাহ কো শরীক কুরি মিহায় ফাহে তিয়া দে মালায়েকাতুম এনা গাদফদ আযাব গে থেরেং ইল্লাওয়াশে।

একলাঙ্গে ওয়াহী কুরবানিতে তিমান রসকলাঙ্গে হাজরতগা তিয়াবা মিহুন দেবসে আরারু নুয়াশ হামাকাশরুম তিমান রসকলাঙ্গে তিয়াবা মিহুন আজাবগে ওয়াঈদ ওয়ানি ইসকুরবা ফায়।

0: খালকতাকুন হাকু গদগা গদফদ আডু ইবেনে দোহে এই থাল ফিলিগে দেবন ফুমেলে ভুমগে আডে এই কব্বল থকুম এমমে নুকুতুমগে দোহে
1: ইন্না নাহনু নুহি ওয়া নুমীতু ওয়া ইলাইনাল মাসীর
0: হামাকাশওয়ারুম দিরুবানি ইবেস আদি মারুগান্নবানি ইবেস হামা তিমন রসকলাঙ্গে আদি এম্মে হা তকেতি রুজু আবুমানি থিমান রসকলাঙ্গে হাদ্রতাশে
1: ইয়াউমা তাশাক্বাকুল আরদু।

0: قال رسول الله صلى الله عليه وسلم إن شر الناس عند الله منزلة يوم القيامة من تركه الناس اتقاء شره رواه البخاري
1: মানে মায় নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে মিস্তকুম করে কিয়ামত দুয়াহু আল্লাহকে হযরতুগা এমমে নুবা মিহকি এনাগে নুবা নুলাফা কামাব্বিরুম এমিহকা মিস্তকুন দুরহেলি ওয়েফাওয়া মিহায়
2: আড়ো সুমতিগিন দবনি তিভি রাজ্যে গ্যাড তিভি রাজ্যে গ্যাডু হাগাড়ি সাউস মিনিট গমিগেনিস্তনি মগরিব নামাজ ওগতকে বাঙ্গিয়া বাঙ্গিতুয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

0: নিউলিমুং ওকে মন্দা সফা তাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়েতি বার তাকে
0: ইনসাফকে তারা দমি উম্মেদ বদল করলে শখসিয়াতুম
1: রেগনুগে হামহিমে কামুগা রাইয়েতুঙ্গে হাল বেল্লুমা নুকুমে ড্যাঙ্গুলু বি কোম্পে ফ্লিতো
0: রোমিনা ফারসিঙ্গে বড়তে রাসকান্তা কুডকাকু জেসফি কোন্দিডারিত
1: এই হামহিকানি তারিখ বিবাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলে হাকিকে হাতিসাতকে
1: এ হাতিসাতকা এবাহক তবনি নীলকুরগে সেরিম ফেশিগে আন্দালুসকে পর্বতকা হামে ফিতুরিফ কুরি বোশি কমমে হোম দুহেকে হেন্দনু আগগড তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একে জহায়রু
1: আদি হোনি দহগে রোসি হাগড তিরিহু
0: এঙ্গা 741 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ আদি 89 মেগাহার্টজ এফএম ব্যান্ড
1: দিবিরাচি কেড
2: পাল সাকল পাবত তিরি কিহিনত দেনতি তনুং এহেন সাকল নেরেন গতে বুন বলা
3: কমমিয়েক বিস পাক কল্লমিনি কো নিমুনি কার পাক কুরা জোনু গ সাকল সাকল পাক কুরা জোনু গ কার দেরাদো
2: কি হা দের কাম এ দিয়েনো হাম দরমতি পাক কু মিয়ার পাকিন জোনে বিস নোনে
3: পাকিন জোনে তি মা দুর কুনো এতা পাক কো কোড তাংকুলক হিঙ্গালি সামা রাঙ্গলু মানে
4: পাক কুরাবা এহনাস গাভাদা এগগু তা পাক কুরাবা আদি এহেম মিহুনা উন্দগু নুবাগো তপ্পাকো কুরাবা
5: মেহারগানি আগগাডি 30 মিনিট মে দিবেহি রাজ্যে গাডু দিবেহি রাজ্যে গাডু দেমি গাডি গলগো মেমি গেনেস্তেনি সোলি হুঙ্গে বাকেচা

0: قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد وإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب رواه أبو داود
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরেভিয়ে তিয়বা মিহুন হাসাদ বেরিকম বিরুয়তিবে একমা দুরহেলি ওয়াশে ফহে হামা কাশবরুন আলিফান দারুকা আন্দা হুসকুল্লাহ হাসাদ বেরিকং হে কান তাত্তাকা হুসকুল্লাই
2: মি দিবেহরাজ্যগড় দিবেহরাজ্যগড়ম ফতি হতরগড়ি সালিস হামিনট গমিগেনেস তেনে মিরেগে ফতিস নামাদ গুতুগে বাঙ্গিয়া বাঙ্গিদোয়া
0: আল্লাহু আকবার আল্লাহ